আমি আমরি মে চুরন চারু সমন সকল ভবরুজ পরিবারু শ্রুকিত সম্ভূতন বিমল বিভূতি মনজুল মঙ্গল মোদ প্রসূতি।